তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না, তোমার ঘরে বস।